0: Então, no meu restaurante, eu pescava uma coisa que o nome que é um que se chama, que se me lembra, que é um que me lembra.
1: Cotton pin there and ski don't like a massacre to keep by the government. Okay, Henry, go on a quad guy, Gogolin.
0: Yeah, we could just from G money. Kayazo, no check. Go on, look down.
1: Yeah, and get a car. Huyng ach och at thai mak cha. An o gom chach huy du bach lhugi nga gif ti la gach suni gan huy daw ich bwg bil ho mi. A chato ai gall gall a gach da gada huy da gllo.
0: Na gud chlw nuk. Anga na llugi do na nuk bwt bil all chlw nga e. Anga gael chlw ni nuk. Anu bil ho mi.
1: Daif gara gami dwgniwg gachda gami anwgi.
0: Ia, chan ddwglan o'r eich. Di misw, a ia gaiw nawn i'n nadwn. Mae'n i'ch lwni dawg am gamau sgwyd i'ch lwni, bin ac lwni. Ang i'ch lwna o gamau tiag tiag i'ch tiag gwneud.
1: Ia, a ia gan rilyng ar ymwng chwa. Sasirik on aika nähtyt.
0: Joo. No, kutkulakka, pinakka kutamana. Sasirik on toi, natun juhnotsi. Tai motsim ona omlahtuk natuhtlahtat. No, me uitaran kutsitangit. Sa, patna yukkunit. Sirik on ja siritsik. Juni malistai.
1: มากูนุนขวาอายคือโยมนุนกิงุมนี่ปิลแรนุนเอาคนเอาวายกันรุดคลุกปิลขามันน่าสกินนัดกัสสากัดดามานะปุยปุยคลุนิปิงอ่ะตะกันโดยทุกนิลูกอารวักปินปินริปินริลัลฮุกอักกุกตะความทุกุมักตูลูกูนโนกุมีารูวิตูลูดังารูวิรักสุดกไกสุนตัวขนักขนักเมืองอักสุนิปิงอักตะกันารูไลรัการูไลรักสุดกปุยกปุยกกูมาเรื่อยถึงแปลกตากูมาถึงริจูนักตัวตัวนั้นอายุขุดาตกุมลิวิทหมากุปิปิงไว้เลยก็ตาจัลีอุลบาวิงขุดาควงกุตาสีวิกมุกปิงปิงขุดกุตาสีวิทหกุตั้งอาลัชนกับมาเนอาเกษกิลูมีอัมซียกัสขุดปิงขีตามากุนกนักตกมักฟีนักมักุดกินขัดไทม์ตัวเออัมสินริขุดตามากุดังคูนันริงลริทว่ามักุดตาคุมลิวิตตกนุ่งคนไหนรู้สู้ถึงแปมตามากุนตัวปิกปิกจิงลุตาแปมตาตามากุนก็มักสู้กีปียอกตาบุตรตกคำตัวเอาคุณอุ้มยอกักสู้กูจัลิสู้มากุนนายขยมนุนกันรุดกักสู้กูปุยกสุกีปิสกิตมันนัดโดยควงกุตาสูตอุทตักกอกตะกำตะตะความอุปขลุตากิงูนำทุนปามาปฏิกากันกุยขามิลอนักนักเลสขนักกาขจูริลัสขจูริลัสหัวกวางายกกากาโดยอุปขไปลำตาสูจิวงูจิวงูคุลูกูลายกาตัวขลายกาอาวิกทู5 days ำตัวนุ่นนี่นี่กันนี่ตุสหลุดกมากูนี่ตัวอุปปาวตักกัดอิลไลต์อุปปาวสุกิริมุกิมุขนักสู้ปิงกระสอมตาดำมาเนี่ยกิมุขตดน่ะอุปปาวสุกิแปกสุดแปกสุดจับหนักก็ต้องกูต่างอายุกับอุ้มยองเจ้าทุกสุกิอุ้มยองเจ้าทุกสุกุขเดแปกกับกูจับหนักสุสีนิวขัดมาไอ้คนกูตาจักเพียวอยากแปะขลุตาสุแปะกำตาดูกันคลอขลุตาแปะขลุตาจากกาลิสียาคนนี้ลุตากูตั้งอายุกับปุตตาจับหนักกูนัดเล็กนี่ลูตึงสู้อันขปากายูนัดตึงอีกานี้อากิ่งงอกเนี่ยกูอ่างายกกักกับปินเรื่องลูตึงเป็นขักนี้หัวมักนามาอังคลากันนูเล่ข่าวนักเกยกดาวมกาซาลิกตุงซาลิกตุลโคกุดดาวม์ อีกาเนี่ยจัดได้รู้ตัวยักกุตาปิสตกลสปุตความกุตนุนโดยที่กีตุกมายปิงนัดกุยากปุตมันนะอิลีนีอุมยกสิกขุดโดยแปลกมาอิลูมันโดยปัตักตุกใช้นักเลือดตักกาควงกุตเปกาตักตุกต์จัดโดยจุกงนักอุตใช้นักเลือดกุจิตอาศัยริวไว้เลือดตัดต้นปิลูกเกอาวันเนปุยขชื่อคนกมากุดปิดูกปุตตามวยเรลูกเกนักอีเมลสหุดปุยขสุกิแปะกามปุยขเรลูกถึงแปะกามึงอิลไลท์สูตามากุดตักยักฟีดินีมัลเรตไกงิดนุนมักุดอิกาสุดอิทธิจักมึงปิดูลุดงอรูเฮลุกิคิกขวัญกิดบักสุนีตามานับปิดปิลากิดเคียร์รักลุกูนักงูทุกินนักยูนารีลูกกินทุกิคุณตัวอุ้มยอกักสุกูปินเนกปุตมากุดตัวนึงคุชชันนักลุตักคนเชื่อรักขนาดปีกุมตาควงกุดนึกอุกขนาดปีกุมตามากุดจิ้มนิปิงสักอุสักลูกเกอับเก้าลูกเกปีกุมตาโตนจังอากูมาไงตุกุดตุกซาลิกตุกซาลิกตุกโลตับจีไงตุกุดตาขัดน้ำใจเลยเอากุดหัวกันละขัดตาอีลาปุดมากุดปิลเลเกตมุตังกับวักลูกีไกลปิลเลาจิตมาลิกปิดหุ่นเขลูกีปิดจ้าเขลูตาตามานัดโดยจัลีกันหุ่นเขลูกูปิลสักต์อุกหุ่นกังไงกังไงกามนึกกังไงกับปุถะมาเกินอายเขลูดึงปิดหุ่นสกัดตาอีลาปุถะมากุดจิ้มนี่ปิงสัตยุงนักเลือดตึงปิลเลเกตปิสัตตั้งวักเลือดกีปิกุมตาควงกุดนึกอิมุตุนอีกายุลเรตนุขตควงกุดนึกปิจิกุกุดตักกินตัวอิโมตุนจักกาขลุกิกันโอยุดปุตมากุดปิกุมตาคาลาหุตสปุตตอดนมากุดตาอิโมตุนปิ้นริสขลุกิปิลุกิปิกุมตาขวังกุดนึกอิกายุนริตกับพิทุกุดปิจุกุลักกำนุนสูตกิตตักเกาลุตะอคุณตัวยาวัย nach chocolate kuluni kwa pisk tama na chattai ro sengai tok aya khangai tok awa tem nak tama na akka awa ken piu mai su akhuna kan kan ro tiklu ko pilalhat ilu sakhluni nakh chokhola kakhluni khutoi chamak ilu sakhluni piyaqaqqa ilmikkuunneritoq yum su piunriutiksuk ngalu kukha arulaariuk ngaluni nakh chokhola kluni pilkhamikun tamakut tammai mak achaqhluki khwa nam illoni kumlami wi taluting pinrillingut akukklu toy murul kluk kopilaarlumni ya leknillaartlhaan klu nriyutlallak inqut kaqluk toy tauna ya leknillaarniluukku бисквкнаку нэрст канқлаллхуат талууха макуун қимухтник тама начали канрут каққлуку макуунун англичахалу кипикпут тутхарамтун ихнем тун тутхарам тунлу тамаана каннрут карлуку пинахкукут хонку таттуутн англиллхуукут тамаана каннруют кэлхатаггут ангааёққаам таа хонкутнун хомай тикииллуниппаан атухулуку каннрут карлуку Charlie, Quatten Manna Charlie, Challak Challang Lutapi Kumta Makut Huangkutnun Tasks Chakat Tai Chimadrit Huangkutnun Tohun Challam Tun ahatu maksagu suku tau na pikput takkat makut ikayut ngulut ng yumtun pek pilgit muril kluki asloh suki yumtun pilgkait tamakut tamay chali алхгут атхомакут пикани чамктойт аяхнэхилу тахвал налууккам наклу пилута паакамта кватн ига хангплалга инструкшнс тамакут таммай наах капутхонгу танаах наарлуки пихунгариллераани наакитуулини амллхриукут литнаорумимта tamakuttoi instruction na ret nasun regeluki malikluki su pilum tun pichu khulaga si alkam nik au yulu tatau mun atu kam nun pichi kukut tamai chali tamana tapok matumun yung naksaga mun pilaga magunun toy chali lit na hulutang pilaga nun lit na ulkatlu chani masilaga ukay magut ikinem takwastut karam tasu lit na ulkat agrihtok time to 2 weeks week, week and a half, 2 weeks to get things there. Mani 18 am nun nini. Lit now mun at dam clut up pilas hold record. Ichene put at dam tau mun lit now looky, king unumtne, numtne, inachtarach, clukey. Unnokumitom tjali. Lit nauru vikamun pilhkat. Kingu rausutin pinritskat piluku. Timmit una lit nauruluku. Taim toi totna semtun. Ika johtsika putjali su una aksakot. Immait kappertst knaku. Nakmak. Lit nak bikamun ayah payle kata ikam kahsuki bifkahsuki. Iki tak cali konik umur kaya kalram kaya kalramun. Good morning.
2: Good morning.
1: Iki tak.
2: Ya. Huinga back in Berlin. Ikhun kat faralre. Ya. Macam ni lang kan. Talking. Kasakan. Iki rujukki. Ya, kita kuat. Ya, kuya na aku nak tunda muka dasar. Nak cuma kita bincara kerja kita kat nak mikuta.
1: Ya.
2: Ya. Ya, kini nak putam umiak lak putuat ni cukup kami. Ya. Ni juni lain ni good morning agusi, asyik ramk. Doa itu, ilmu muna good, aku nak angkut orang from tun, ya, kuya na angkut kita, aku tun doa angkatun perka aku nak tete, huangku kua. Jafnanim nai baka mismugani mkhikhnuna ya tukhukuk bibikhunam marikhuku ukukchiuksik matruku mikhukt ikhnek doen ksugakhluta fishkampami auk jamih doya ya tukhukchita juunak doemani bitin khluku. Ya, aku mengklama kansa umyok selaka Peter Jacob. Nukuan kuku tak fikirata. Ayah kamu awak cari luka pikita. Tahu mai mukul kisting kelas rakyat. Makut mukul kistaik. Dorang tak pikir tak suni. Awak cari umram taya kamu. Ya, huinga kuhani kwa sviye shokilre fishkampa muna yakshauni bilalranga. Ikhne maum anngata akumshu akhnatashkata. Pinga nga ayak pikni shok fishkampa mun ultari ngohu. Tonton toi pingi loa. Ki tonton toi. Mancok tengukuk pipi kasu, angkat tuksu ulah pakai pilami, fish campan untuk kekuni zaman ini, fish campat doai nanti ikhak suki doai penuh nak kaksu teng, ulah rani doai su ilumun aku nak. Tuh nak tiaga nak kute, nak maktaukan hutang kumtaya kene kumta, tuh tiaga kau kute. Mungkin nak kumtai, asyik lewung инна камтки пишкумааламтки ини махяагататтоаюна сихилуникин хэнаахтоо тоатнто питламта тоайшу аруук аякнаа миттоай нуттан наттмухмай гулхуутаппеаккаарлартукут нокумиттаккуманкуни хэнхпалхтоай куммаркаулуни яапэтэ инэркэркамтну хуингарха а 11 клагманишу нангэрмэрмуури туллуукка а тоойсуттой ашэракхэртэн пэнгэрсэнгэрам куттаа уннуортэнгэрал муориэккхаарлуин тартарлу тоойа шэхэлук ашэракхэртэн иллайтэ эккулаагэ къаалаамэн аруахку аруахкун хоттой эккоаккан я а джаман кима къалэрхуукуктой илаапуктой укуттайм нанглутэн та утхаақарлутэн кингуумкхангкук пеаннам пеақлу нэртукуттин хчаарлуки пеқкаугутта аруармкхлутэрлипин хчаараақарлуки пеқкаугут тангаақарлуки таатаанам кингуумгиқхат я илиумун макутнеқ питуфлакахлутэн а миксмчтун дортенбергкаахчтун бергкаагукутта а ауаяккум канрутлуккиикут меққайлсуми аруи аруилхкаатниклу илиумун аруим суматтум кингхкингхатта кингхчтикунгааиллу аруим кинг вжаагаалу пичи куттааруаакмак я таун чаман чимаагаалэрхуукуктуатэн тотаанам аипарма пинхчаагаахриукуллуки ааруаакмаклу биугаарлуки тоайлу а пипэрпукоккуна илаалэрпук марлукоккуихнаагэ микклутка чулаяктоо маани питтингар чулаями маани 1 2 тайфкалэрхоа пукутэрлууки меқлиун рингааақам таахва утхтлууки аруиққайнаангартақаатта утхтлэрхоа пук тайфкахлуку аа хуатн лаарлугми миклингутхуттой хишкампами уитайунаунатэн пиллаамэр мутсуг мутсуунгарлутэнглу тоайлу аа утхтақамнук аа пақаттойат чатчатлиппамкут мааникаши хилуми биоқлитхитсуқарнақуқксуунақиппингаттуллуқ тоай хуинга анхамавис мавиллуку пиллуақамавистаққоқлу тоайлу а тагумахяқамгынук пиннартуку атсатмахут кига аккаарулхуллиингиллерит чукаа нақлутингеққарлит тоатн пингаарлукииллу тахтулхуку атсатаармулут тоайатчангутаақафкинааннукаарроқканк тхариуаақамгынугэқфараақлутук яа титак янгаталлаани аакутун тахмиумаккум қаанллаасэртоқа тоатн пилахнаахлути пинхтаараақхэллуки аа нэқтхуттамакутта ауаанииллуки пичуллакааюннаунаатин амхчараагаагааюннаанаатэнглу аа кенхчинхчаагаагхэллуки пэхкаулхинниукут аруаагмаклу Yakitakwa fish camp amunam ayatukham nukwa ikayuqqarlormattumukka qui masu qallakkhitakkutsali niitsukki kitakwa unnuamukpaktarkani piumiklaramchi taqnqitsayagiyat mikilinguruuqatwa unnuam rasigiluttippaknaartuchi akunallu qannerukkituukitkinka umyaqluku yaakitakwa bye
1: qoyan qualqayaagaarlutun aa pamakkin akullumuk akullumiuni asillaraamak umyoqutmuk piluuti maakkin kyu kemik niisukni suutufsnak akunatsaali awaai aa importantaarluni qaappaan niqnik makuunik aulukiiluni piyaaraq pichu flakhluki pillerani qall patagtuullukiillu chat pillerani allorluteng piuitut achtaqhluteng makutta maaniqqusqoqpi makut neqqai kawihilinik kamallagat makutun uk makutuqqerluki luqquit tamakuttoi kinin rillingermillu nerriyukungaut kinichut kaitqerluni kinaim napikuni luqquit makut nerriyukungaut makutlu jingikklit jall makuunun neqqerloornun tapprulutung jali uqikhluki nerriyukungaluutung illuitlu taqikhluki makut hosaamannaan kapituuk puttaa tammaita makutta ilu munu mun chapahnaqut akuttoi akunallu qannutikluku pilha qimuhut nun qassauluki pillerani attam annarkauq nerllaqat qassauluni pikuni ikitaksalikhonik uumun unigakken qayaagaulleraamun good morning ikitakki
0: ya ogumgam angiam Chris Camp atilitni witelam qanilam ni gaxtama taum pik akkanun khut witani luku ustu taing turam nesum ni pe peku taum pik stigik somehow im kurnai kluku kha paknai gula consider selling it ashi kantauna
1: Ilumunase kanangit. Ya, napakayakakani chakmani tau na angyakwit witani luku akwiluk kakansuk.
0: Ii, but taong iluk kakunan kanagtungan ay takak. Unak kumiyong mo.
1: Ya, nasuwak cha. Naku galrim takamakum uxunikka ikhinaagin ilaka tauna huankuta huamani dangeram kipiduk put Alexi naku galra taim napakaya khakni napakaya khakni kaya gaulut nipiku ya napakaya khakni ni chukunik khulut nipiku napakaya khakmin napakaya khakmin kaya gaulut nisiti afisagat lupilu kupiku Derek Derek Dachikatin Taumun.
0: Somebody Alexi?
1: Yeah, Alexi Nakugalare. What in big what
0: Napogalare?
1: Nakugalare. What
0: in Pugalare?
1: Yeah, what in big good? Danger Rock. Danger Amkman can go with Litachikat Kitucha.
0: Okay, Kitaki.
1: Yeah, don't enjoy Pilu Kupiku with a catch or munin pixu clugo pishook.
0: Ya garnish to eat the neck, or as a clugo to Paknak Nakhugo if they would consider selling.
1: Yeah, I got a look, Piku Pugo, direct Achikat and Kitu Mundoi, I got a carpenter down.
0: Okay,
1: Koyan Kwa. Yee, Koyan Kwa Kaya Gaglun.
0: All right, okay. Bye.
1: Good morning. Koyan Kwa. Okuna. Doe. Illumin 5 years to ki suku toni. Puyuchu imilatini witaniki. Gagoch tiniuk 5 years. Time toi. Atukhoving khan khot toi pikki a piksti pi piak piak ki a dai mal toi taunal puyukhchiwitin a atu lam khthu a time toi ni chikuniku ni sutauna akkechormi a Kaya galera. Is there another caller online? Ya kitaki. Asamunumun chali kaya galera mun piknach de gut. Good morning.
3: Good morning. Aguna kamstutum nasuna yula kwanihwa. 907-589-6128 down the top kamstut
1: kaka. Down at toy. Kaya ka kuli ko pikupugu. Direct achikatin. Aket minun ka piksuklu ko bilga. Ako nalchali ka na ni. Chal tang ukeh pakotang tang lakka ka na ni. Ang yari bi gumikana ni Port Harbor am bituk putkana kui kunto it khaluni khani nan bi khuna ganun an katta khaluni tasikh bilgin gami it khaluku bilgani tasikh bilgin gami kan lan tarukhang yak lebaga chaliya maharuluni toch 40 horsau lelre khol 50 utsuk lubaga time down at toy chali ang yak to ni wi tau ke pak mgham ktoy mang khatuk ka wi ti mi ke pak ka ke toy pik kun new Atuhung ngawna ni lupikan tak luku mkhamag immar luku mkhamag piku ni asigiyak tuk. чатхоттой макуттаа аам атхуйюхнгалуу тэн пиллерит аа аулук аулук каарлукки пиккум тикип пилм тхун хатн агутун аваи унгакин каяагаарлуни агу пиллериауили аяаристнглутэн питииккуттаа аам ikitaki kun ikutali uumun mun prilrinik maakkin qayagaulraamun good morning
4: morning iluk
1: khakka kayak
4: ya tat tamagmi serial number 1 khutuk
1: i
4: anget kingotni machine tru transmogani ya anget chiqi uit ismin anget chi pinnagat
1: ya
4: Kai mika kupunkuk tukoma. Atakumi ulak pakchuk tali. Kai ni chukun naka prap sapak naam. Pichik si gunak.
1: Ya, pichik.
4: Awan katak mak kawak sutay nami.
1: Ya.
4: Ya. Ya. Ang nati musk nati Satisu, uluk pakot ako yun ako atak.
1: Yeah.
4: Okay, good morning.
1: Kuya nakwa kaya gaklutin. Ako na iluwaw ka, iban na ka, ukut, search and rescue department kami, ilaklara put. Ako na to'y, kan ka umyok suku, ang iaput, kanani ang iya rebigmi wita kata pengkhnar tuhulu kipikum tki asegaya pakta tohoi mak imal gnek unok ang iya kakan kuka aku nasu ciklik ang iya cholka puh talon yuilan kha peng kahlekutoy imaratrolok pisamni akatoy makaniki malagan kunani Port Harbor ame am but ang yata ikitaki kwanik chali umun makan mam trilnik good morning
5: Sam.
1: Yeah, 4 minutes
5: agunani ikan kanrut las kuingang tanong sumkulo umiyak kunga last year juga guna kena kalas kulga ang yamin tama kailuni kuingang tamun piksuk lugo umiyak kunga kuingang tamak
1: okay yeah kuya naskaya ka kulutin ako na ilumun angit Ayak kau tahu yukluku sekui umiak ngengsunga. Wit tau rin. Taim toi paknakak suku. Aku na pinanam ni ilu kama kan kutuk suki aku SSS number kita. Yurik kluki. Biunak kaluta pikumta yuk next week yuk tuyuk kami biluta pikumta tamakut nampait naksuki pingo ya kak yalrakuta time toy yung katut makut wit ang luting suping kamang aku kutam kan lalat umi amnen kanik tikkerchen na bikin risk put makut huang kuta tu lakal luki khol tu luki pin risk kan khah pailam ta takwam piksti nasunah tu khah luku nuttan totin biluni pilk asek tuk nasot hun pifkinaki. Unat to isasakput kwanik, we got about a minute left maybe. kakkakum kuni ani chukunilu chepillagani qayaagaarulutiillu pillagni quyaawikluti ahkuttoi qanllhat ah achaqallagaaruuq illi taqayaagaarulni pillagat nullaatsungaama saliillu ukuqam taugum ikaayorulukku pillgo qarkinllukkuih pagmakka neqat kin loqtluukki kinertluukki pujuqluukki asiirinat kaitnun piluukki pilhkaq salillukankuta angutngulraani ajaagassuutput makut murilkluukki pikkeqqiukumtki iikkitaakki qojaanaqvaa tamarpitsi niitsukunilraani asilraamak ахныктаармик хокен кэоайу кэмик бэмчи 640 am радио дайлахпчни китаката икаарунарлхаамак наниккаани тангхэрлу тапикумта усаглуку икааяо киллаут тангхинарпкнаку пиорчи